শত এফএম ব্যান্ড 91.2 মেগাহার্টজ পর রেডি গুঞ্জন ধারম চালা তো টিউন কর রো আর কার্যক্রম ইন্দি আপনি গপ্পা চল রেন ফিলহাল শত হম সচিন কাপুর তো সুধন লে লেনো ইজাজত আর গন্দে গন্দে বসে বলনা চানো আপ জরুর তো হ্যাঁ সব কে আসো ধ্যান দিন আর বিলকুল ধ্যান দিন শত আপনি চিজ মঞ্চ আর সতর্ক রেন সাবধান রেন माँ बूढ़े की सेवा के सो जरूर करते रहन यारी दोस्ती जरूर निभाते रहन सो तो अपनी जिंदगी जो अच्छे तरीके होगी बेहतरीन तरीके होगी क्या सो जरूर जीन सो तो प्रकृति का ख्याल अवश्य रखनी इन शब्द था हूँ सचिन कपूर लेने इजाजत रिश्ता जो भी आ सो जरूर सच्चा निभान नमस्ते धर्मशाला।